আসিস চিল না তোমায়। গুরমুখ তোল তোলায় সি সচ তরাজি তোল, আশা মনসা মোহনী গুর ঠাকি সচ বোল। আপ তোলায় তোল সি পুরে পুরা তোল, কথনে কহ না ছুটিয়ে না পড় পুস্তক পার। কায়া সোচ না পাইয়ে বিন হর ভগত প্যার, নানক নাম না বিসরে মেলে গুর করতার। শ্রী রাগ মহলা পহলা সতগুর পুরা, যে মিলে পাইয়ে রতন বিচার, মন দিজে গুর আপ।